আমরা এই বিরাট চোখ সিপিএম চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাই চাটানিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু সাতর এডুকেশন সেন্টার সিপিএম মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সবই স্কুল অফিস দুমকে সাং সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় ঝুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি তো জোড়িছ তাও আমার মনে হয় আগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুঃখ পাইয়ে না ঝুষে আর এই ফোন নম্বর 0215547787 98 42 35 541 আর ভয় আর গুড ভেরি গুড ভেরি গুড।

0: আমরা এই বিরাট চোখ শিপি আর চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আর ঢুকেই তো পাই চাটানিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার হো নিয়াল সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মাই ব্যাংক মাই সব স্কুল অফিস দুম সুকে সং সস্তা মা বিক্রি এই আয়ের আপ বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছ তাও
1: আমার মনে হয় রাগে রাখে তাও তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইয়েল আর ঝুষে তাও এ ফোন নম্বর 0215547788 9842535141 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।